সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরং অনুষ্ঠান। আজ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছি আমি চম্পা বক্সী, আর সঙ্গে সাথে তাপসী নন্দী। নমস্কার। ইচ্ছে ছিল নদীর কাছে একটি করে সবুজ চারা ধার করতে। নদী বললে জলের সাথে চারা গাছ, নদী কি এত ভার নিতে পারে? তোরা সবাই মিলে নদীর ধারে ধারে বীজ রোপণ করে সবুজের উপহার পৃথিবী মাকে দিতেই পারে। শ্রোতা বন্ধু, পয়লা জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত চলছে বন মহোৎসব সপ্তাহ। এটি শুরু হয় 1950 সালে। তৎকালীন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী KM মুন্সি দ্বারা আধিকারিক শুরু হয়। তবে প্রথম রাষ্ট্রীয় বৃক্ষরোপণ সপ্তাহ 1947 শুরু হয়েছিল। শ্রোতা বন্ধু, প্রতি বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে মনসুন আগমনের কারণে যে সকল চারা গাছ লাগানো হয় তা প্রাকৃতিকভাবে জল পেয়ে থাকে, তাতে ওই চারা গাছ জীবিত থাকার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। শ্রোতা বন্ধুরা, আমাদের সবচেয়ে বড় উপকারী বন্ধু হলো আমাদের গাছ। গাছপালাহীন পরিবেশে কোনো প্রাণী সুস্থ এবং স্বাভাবিকভাবে বেশি দিন কিন্তু বাঁচতে পারে না। গাছ আমাদের যেমন ফল ফুল কাঠের যোগান দেয়, তেমনি আমাদের জীবনের অন্যতম উপাদান অক্সিজেন কিন্তু সরবরাহ করে। গাছ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে থাকে, যা না হলে কৃষিকাজ সম্ভব হয় না। তাই বলা হয় একটি গাছের সমান একটি প্রাণ। গাছ থাকলে পরিবেশ দূষিত হতে পারে না। এছাড়াও গাছ মাটি ক্ষয় হতে দেয় না। গাছ তার শিকড়ের সাহায্যে মাটিকে শক্ত করে ধরে রাখে। এর ফলে খরা বন্যা পরিবেশ দূষণ প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে আমাদের কিন্তু রক্ষা করে এই আমাদের পরম বন্ধু গাছ। তাই একটি গাছ একটি প্রাণ, এই বাক্যটি মনে রেখে

0: ছেলেটি কিন্তু উচিত মাথা পিছু একটি করে কমপক্ষে গাছ রোপণ করা। তাহলে আমাদের পরিবেশ কিছুদিনের মধ্যেই সবুজে ভরে উঠবে। আর বন কাটা বন্ধ করা, গ্লোবাল ওয়ার্মিংয়ের মোকাবিলার জন্য আর জনগণের মধ্যে পর্যাবরণ বা পরিবেশ রক্ষার জন্য সচেতন করা এবং জাগরূকতা বাড়ানো আমার আপনার সমাজের প্রত্যেকেই নিতে হবে। তবেই কিন্তু একটি সুস্থ নির্মল পরিবেশ গড়ে তুলতে পারবো এবং আগামী প্রজন্মকে একটি নির্মল পরিবেশ উপহারও দিতে পারবো। আমরা সকলেই জানি একটি গাছ হল একটি প্রাণ। তাই আমরা যদি কোনো উৎসব, জন্মদিন এইগুলোতে প্রত্যেকে চারা গাছ উপহার দেওয়ার সু অভ্যাস গড়ে তুলি তাহলে কেমন হবে? সারা দেশের স্কুল, কলেজ, অফিসের এবং সংস্থার দ্বারা যদি বিনামূল্যে ব্যাপকভাবে চারা গাছ বিতরণের এবং বৃক্ষরোপণের অভিযান চালু করা হয় তাহলে খুবই ভালো হবে। অন্তত সবুজের সংখ্যা ধীরে ধীরে বাড়বে আর অক্সিজেনের অভাব দূর হবে, নির্মল বাতাস বইতে থাকবে, যাতে মানুষ সুস্থভাবে দীর্ঘায়ু হতে পারবে। এরপরও এই বর্ষাতে যদি আমরা ফলের বীজ সংরক্ষণ করে শুকিয়ে রেখে দিই আর বর্ষাতে খালি জায়গাতে ছেটাতে পারি তাহলে কিন্তু গাছের সংখ্যা বাড়তেই পারে। ট্রেনে, বাসে, কারে হেঁটে যে যেভাবে চলবে সেইভাবেই খালি জায়গাতে বর্ষাকালে বীজ ছুটতে থাকো না কেন, এই বীজ ছুটতে থাকলে বর্ষার জলের বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ তৈরি হবে। আর এই ছোটো ছোটো উঁকি মারা চারা গাছ কোন দিন বড় হয়ে ফলে ফুলে পাতাতে ভরে উঠবে? তবে আমাদের প্রত্যেকেই চেষ্টা রাখতে হবে আবারও সবুজের ঘেরা বনে পশু পাখিরা পাখিরা খেলে বেড়াবে। তাই বন্ধুদের কাছে অনুরোধ, গাছ কাটবেন না, গাছকে আঘাত দেবেন না। গাছেরও যে প্রাণ আছে, গাছের মতো পরম বন্ধু আর কেই বা হতে পারে? আমরা যদি একটু গাছকে যত্ন করি, জল দিই, বড় করি, তাহলে গাছও আমাদের ফল ফুল আরও কত ঔষধ মুক্ত অক্সিজেন দেবে। শুধু একটু সচেতনতা বাড়াতে হবে আমাদের সকলকেই। গাছ কেটে দিলে সত্যি ওই নীল আকাশের নিচে পাখিরা যে আনন্দে উড়ে বেড়ায় তা কিন্তু আর দেখতে পাবো না। কেননা গাছের ফল খেয়েই পাখিরা বেঁচে থাকে আর তাদের বাসস্থানও যে গাছ। বনেরা, বনের পশুরাও রাস্তায় এসে দাঁড়ায়, বাসস্থান চাইবে, আমাদের বাঁচতে দাও, তোমরা গাছ কেটো না, বন্যেরা যে বনেই ভালো থাকে। তাই মানুষকে আজ বুঝতে হবে শুধু নিজের স্বার্থের জন্যই গাছ কাটলে চলবে না, এতে জলবায়ুর ভারসাম্য নষ্ট হবে, অত্যাধিক গরম, কোথাও প্রবল বন্যা, প্রাকৃতিক দুর্যোগ সবই কিন্তু এই গাছ কেটে ফেলার এবং বন ধ্বংস করার কারণেই হচ্ছে। আজ গাছেরাও অসহায়, সে ফল ভরে দাঁড়িয়ে আছে আমাদেরই আহারের জন্য, তবুও তাকে কেটে মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধি করছে। এটা বন্ধ করতে হবে, ভাবতে হবে এই পৃথিবীতে সবাই সুস্থভাবে বাঁচতে গেলে প্রকৃতিকে ধ্বংস করলে চলবে না, ক্ষতি করলে চলবে না। তাই জল, বাতাস, আহার এই তিনকে নিয়েই কিন্তু জীবন, তাই তাকে নির্মল রাখার দায়িত্ব প্রত্যেকের। সবুজকে কেড়ে নিও না, সামনে আসছে প্রচণ্ড কালো ভাবনা, আসো না, চলো না, প্রত্যেকে চারা গাছ লাগাও না, এটাও কি তুমি পারো না? সবুজকে বাঁচাবার সংকল্প করি, প্রত্যেকে সুস্বাস্থ্য করি, ঔষধ পথ্য এগুলো ছুঁড়ে ফেলো, সবুজ উন্মুক্ত বনে যোগ অভ্যাস করি চলো। কি শরীর লাগছে ভালো? গাছ লাগাতে এগিয়ে চলো। ও পাখি আয় আয় উড়ে আয়, আর যে ভয় নাই ভয় নাই, সবুজের পৃথিবী গর্ব ভাই, তোদের আর চিন্তা নাই। নমস্কার।
1: এই চটচটির পরে শ্রোতা বন্ধুরা, এবার আমরা একটু মনোরঞ্জন করে নেব, শুনে নেব সন্ধ্যা মুখার্জির কণ্ঠে আধুনিক গান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আপনারা সন্ধ্যা মুখার্জির কণ্ঠে আধুনিক গান। বন্ধুরা, চকলেট জিনিসটি শুধু বাচ্চাদের জন্যই প্রলোভনের বিষয় নয়, বড়দের জন্যও কিন্তু এটি ধ্যান আকৃষ্ট করে। আর আজ হলো বিশ্ব চকলেট দিবস। এর ভূমিকা বলতে গেলে, চকলেট নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক জিভে জল আনা স্বাদ এবং মনের ভেতরে জেগে ওঠে এক অদ্ভুত ভালো লাগা। দুঃখের দিনে মন ভালো করার থেকে শুরু করে যে কোনো উৎসবের আনন্দ দ্বিগুণ করা, সব কিছুই চকলেটের জুড়ি মেলা ভার। এই সর্বজনীন ভালোবাসাকে সম্মান জানাতে এবং চকলেটের মধুর ইতিহাসকে স্মরণ করতে প্রতি বছর 7ই জুলাই পালিত হয় বিশ্ব চকলেট দিবস। এই দিনটি চকলেটের প্রেমীদের জন্য তাদের প্রিয় এই খাবারের প্রতি ভালোবাসা প্রকাশের এবং প্রিয়জনদের মিষ্টি উপহার দেওয়ার একটি বিশেষ সুযোগ এনে দেয়। বিশ্ব চকলেট দিবসের ইতিহাস। চকলেটের ইতিহাস বেশ প্রাচীন এবং রোমাঞ্চকর। চকলেট মূলত তৈরি হয় কোকো গাছের বীজ থেকে। থিওব্রোমা শব্দের অর্থ হল ঈশ্বরের খাদ্য। প্রাচীন সূচনা আজ থেকে প্রায় 4000 বছর আগে মধ্য আমেরিকার মায়া এবং আর্যেক্ট প্রথম কোকোর ব্যবহার শুরু করে। তবে তখন এটি আজকের মতো মিষ্টি বা শক্ত বার হিসাবে খাওয়া হতো না। তার কোকো বীজ গুঁড়ো করে লঙ্কা ও অন্যান্য মশলা মিশিয়ে একটি তেতো ও ঝাল পানীয় হিসাবে এটি গ্রহণ করত। ইউরোপে আগমনে 1550 সালের 7ই জুলাই ইউরোপে প্রথম চকলেটের প্রচলন শুরু হয়। স্প্যানিশ অভিযাত্রীরা আমেরিকা থেকে এই কোকো বীজ ইউরোপে নিয়ে আসেন। ইউরোপীয়রা এই তেতো পানীয়ের সাথে চিনি, দুধ এবং ভ্যানিলা মিশিয়ে এটিকে একটি সুস্বাদু পানীয়তে রূপান্তর করে। দিবসটির সূচনা বললে ইউরোপে চকলেটের আসার এই ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতেই 2009 সাল থেকে প্রতি বছর 7ই জুলাই আনুষ্ঠানিকভাবে বিশ্ব চকলেট দিবস পালন করা শুরু হয়। ডার্ক চকলেটের স্বাস্থ্যগত উপকারিতা বলতে গেলে, অনেকে মনে করেন চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু চিকিৎসা বিজ্ঞানী ও পুষ্টিবিদদের মতে পরিমিত পরিমাণে বিশেষ করে ডার্ক চকলেট খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং কিছু প্রধান গুণাগুণ তাদের রয়েছে। এটি এন্ডোরফিন এবং সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণ বাড়ে। এগুলি ফিল গুড বা সুখের হরমোন বলা হয়, যা মুহূর্তের মধ্যে আমাদের মন ভালো করে দেয় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এটি শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্য রোধে সাহায্য করে। হৃদয়যন্ত্রকে নিয়মিত ডার্ক চকলেট খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এবং শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়। ক্ষতিকারক কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগের ঝুঁকি অনেকাংশ কমিয়ে দেয়। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি হয়। কোকোতে থাকা ফ্লোভোনয়েড মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় যার ফলে স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। এবার চকলেট দিবসের সামাজিক গুরুত্ব ও উদযাপনের ধরন। বিশ্ব চকলেট দিবস কেবল চকলেট খাওয়ার দিন নয়, এটি সম্পর্কগুলোকে আরও মধুর করার একটি মাধ্যম, উপহার আদান প্রদান। এই দিনে মানুষ তাদের বন্ধু, পরিবার, শিক্ষক এবং প্রিয়জনদের বিভিন্ন ধরনের চকলেট বক্স উপহার দেয়। ক্ষমা ও বন্ধুত্ব, চকলেটকে শান্তির প্রতীক বলা চলে। অনেক সময় পুরনো অভিমান বা দূরত্ব ভুলে একটি চকলেট উপহার দিয়ে নতুন করে বন্ধুত্ব শুরু করা হয়। বেকিং ও রান্না, ঘরে ঘরে এই দিনে চকলেট, কেক, পেস্ট্রি, ব্রাউনি বা চকলেট কেক বানিয়ে পরিবারের সাথে আনন্দ উপভোগ করা হয়। এবার যদি উপসংহার বলা যায়, চকলেট আমাদের জীবনের প্রতিটি ছোট বড় আনন্দের সাথে জড়িয়ে রয়েছে। এটি কেবল একটি খাদ্যবস্তু নয়, এটি এক টুকরো সুখ। তবে মনে রাখা উচিত, বাজারে পাওয়া সাধারণ মিল্ক চকলেট অতিরিক্ত চিনি থাকে, যা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। তাই আনন্দের পাশাপাশি স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বিশ্ব চকলেট দিবসে আসুন আমরা কেবল নিজেরা চকলেট না খেয়ে আমাদের চারপাশে যারা আছেন, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু বা প্রিয়জনদের হাতে একটি চকলেট তুলে দিই এবং তাদের মুখে হাসি ফোটাই। কারণ চকলেটের মিষ্টি স্বাদের মতো সুন্দর হোক আমাদের প্রতিটি সম্পর্ক। এতক্ষণ আপনারা শুনছিলেন বিশ্ব চকলেট দিবস সম্বন্ধে একটু চর্চা। এবার আমরা চলে যাব বিজ্ঞাপন বিরতির জন্য।
1: জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শ্রোতা বন্ধুরা, মিশন বাৎসল্য যোজনা সম্বন্ধে একটু চর্চা। এই যোজনাটি অনাথ শিশু অর্থাৎ যাদের মাতৃপিতৃহীন তাদের জন্যই এই যোজনা। এতে সেই সব শিশুদের জন্য সরকারের তরফ থেকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তারা পরিপুষ্টভাবে শিক্ষা নিয়ে ভালো করে বড় হতে পারে। প্রত্যেকটি শিশুর জন্য বিশেষ রাশি বরাদ্দ করা হয়েছে। নিকটস্থ বাল সংরক্ষণ যে একক আছে সেখানে গিয়ে এই সুবিধা নেওয়া যেতে পারে। এবার আমরা শুনে নেব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, আজকে আর বিশেষ সময় নেই, তাই আজকের মতো আমাদের এই বাংলা ভাষার অনুষ্ঠান সাত রং এখানে সমাপ্ত করছি। আজকের অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলাম আমি তাপসী নন্দী এবং সাথে চম্পা বক্সী। নমস্কার।